শিকার পুত্র বালি চাশুরি দেনা হত্যা প্রাণ তুমি মঙ্গল মাই দান কেনা আমি লখাই